শ্রোতা, গীত আপনি শোনা ফিল্ম ব্যাং ব্যাং সে, আওয়াজে বেনি দেওয়াল ও নীতি মোহন কি। গীত কে বল অঞ্জিতা দত্ত কুমার কে, সঙ্গীত বিশাল ও শেখর কা। আইয়ে সুনতে হ্যাঁ অব ইয়ে গীত।